ব্রহ্ম সচিদানন্দ। জীব কিন্তু ইহলোক ও পরলোকরে দুঃখ ভোগি থাকে, ব্রহ্ম তার হৃদয়ের থাই মধ্য তাহা দুর্লভ হয়ে পড়ি থাকে। যে পুরুষ হৃদয়ের বিষয় বাসনা উৎপাটন করে নিজের ব্রহ্মস্বরূপ উপলব্ধি করে থাকে সে সুখ দুঃখ ভোগ করে না। ভোগ্য ভোক্তা অবস্থার ঊর্ধ্বকু উঠি আনন্দ পাই থাকে। যাহার এই স্বরূপ জ্ঞান ন থাকে সে মধ্যে প্রেম ভক্তি বলরে সুখ দুঃখাতীত অবস্থাকে উত্তীর্ণ হয়ে যাইপারে।

ইছেন শুনমা সিনেমা পাগল করিছু তুর ই গীতটা। গীতকে গাইছন বাবুল সুপ্রিয় আর নিবেদিতা, লিখিছন শ্রীকান্ত গৌতম, সঙ্গীত সজাইছন বিকাশ দাস।

আসুন শুনিমা, ইয়ে গীতটা কথাচিত্র লেখু লেখু লেখিদেলি, গাইছন বাবুসান আর নিবেদিতা, লেখিছন শ্রীকান্ত গৌতম, সঙ্গীতটি সজাইছন বিকাশ দাস।

ইহাদে শুনুন কথাচিত্র চুপ চুপ চোরি চোরির ই গীতটা। আর এস কুমার আর নিবেদিতাঙ্ক কণ্ঠনু লেখিছন শ্রীকান্ত গৌতম আর সঙ্গীতটি সজাইছন মন্মথ মিশ্র।

শ্রোতা বন্ধু, আপনার গোটে সিনেমা ক্রমতি শুনুছন রঙ্গিলা সিনেমার গীত। গীত মানুষ রচনা করেছেন মেহবুব, সঙ্গীত সজাইছেন এ আর রহমান। এহা দেশুন মা, এই গীতটা গাইছেন উদিত নারায়ণ আর চিত্রা।

শ্রোতা বন্ধু, চন্দ্র এ আমার জন খালি প্রেমকে বখানবার জরিয়া নুহে, বরং আমার মনর ভাবনা নিচ্ছক ভল পাইবাকে প্রকাশ করবার মাধ্যম পেলায়। কেতে অকুয়া কথার সাক্ষী, কেতে বিরহ মরমর কথার সাক্ষী। কেতেবেলে চন্দ্র আমার সুন্দরতার প্রতীক, তো কেতেবেলে অন্ধার রাতির সাথী। আউ প্রেমীর আখিতে তার সাথী বি তো গোটে চন্দ্রর চন্দ্রফুলিয়া মুহ নেইতবার সাথীটে। এছেন শুনমা মহম্মদ রফি গাইথিবা এই গীতটা, সিনেমা চহদেবিকা চাঁদনু। গীত রচনা করেছেন শকিল বদায়ুনি, সঙ্গীত সজাইছেন রবি।

শ্রোতা বন্ধু, কাহিকেন কালু আজ তক আজরির এই আধুনিক সময় তক ভি চন্দ্রকে জনকে নিজের প্রেমিকা সঙ্গে তুলনা করে আসুছে প্রেমী, তাকে ব্যবহার করিকি তার সাথীকে নিজের মনর কথা ভি পঠাসি, সাক্ষী রক্ষি তার নিজের প্রেমর হুরুদ্র কথা ভি প্রকাশ করসি। ইয়া চিন শুনমা এই গীতটা কৈলাশ কের আউ সান গাইতবার, যেনে চন্দ্রর সুপারিশ আসতি প্রেমী নিজের ভল পাইবারটা জাহির করুছে। সিনেমা ফনা গীতর রচনা করিছেন প্রসূন যোশী আর সঙ্গীত সজাইছেন যতীন ললিত।

শ্রোতা বন্ধু, জন রাইজর কথাকে নেইকরি সিনেমা পুরুণা দিনু আজ তক বনুচে। আর প্রত্যেক দিন কিছু না কিছু মজাদার তথ্য ভিল গবেষণা জরিয়ে আমকু জানবাকে মিলুচে। যেনতা কি চন্দ্রতি পবন কি বর্ষা বি নাইন, সেথিলাগি সেন বরস বরণ পাহাচিহ্না রহি যায়সি। তার ওজন ভিল বহুত কমায়। সেন পায়েনর ঠাপ বি বৈজ্ঞানিক মানে প্রমাণিত কলেন। সে জানা বি হু জন আমার পরম্পরা সংস্কৃতির অংশ ভাবে সিনেমানে নিজের ঠান বনেইছে, আর তাকে নেইকরি গীত, তাকে নেইকরি সিনেমা। শুনমা হাম দিল দে চুকে সনম নু এ গীতটা গাইছন উদিত নারায়ণ আর অলকা একনিক। গীত রচনা করিছন মেহবুব, সঙ্গীত সাজাইছন ইসমাইল দরবার।

জানিছন, আমি চন্দ্র বিষেতি যেতে কথা কথেন গীত বনালে কি শুনলে বি মজার কথা হে, চন্দ্র তার গোটে পাখর মুহ খালি আমকে দেখাসি, দুসরা আটটা কেভে আমকু নাই দিছে। সেন্তা ই চন্দ্রর লাগি তার মাধ্যাকর্ষণ শক্তির লাগি সমুদ্র থি জুয়ার আর ভট্টা বি আইসি। আজ তক চন্দ্রকে বনেই ঝন গলে ন, গবেষণার উদ্দেশ্য কি রহস্যকে ভেদবার লাগি হেউ। অপ্তক বার জন্ম অতকা মনুষ চন্দ্রন চালবার সৌভাগ্য বি পাইলে ন। এছেন শুনমা সিনেমা জখম নু ই গীতটা গাইছন অলকা ইয়াগ্নিক, আর গীত রচনা করিছন আনন্দ বক্সি, সঙ্গীত এম এম করিম।

0: শ্রোতা বন্ধু, পূর্ণিমা দিন চন্দ্র আমি পুরা গোল বড় দিশছি, মাত্রক তার আকার নাই বদলে কেবে, হেটা আমার আখির ভ্রম বলিকি বৈজ্ঞানিক মানে কইছন। চন্দ্রন বায়ু নাই থিবার লাগি সেন আকাশ সবুবেলে ধলা বাগির দিশছি। দিন বেলে বি চন্দ্র গোটে দিন আর গোটে রাত মিশিকি প্রায় 29 আর পৃথিবীর অধা দিন সঙ্গে সমান। চন্দ্র খালি রাতের শোভা নুহে, আমার মানবর জিজ্ঞাসা রহস্যর গন্তাঘরে, আমার সাহিত্য সংস্কৃতি পর্বপর্বাণীর আধারে। শেষে রিফিউজি ফিল্ম নু এই গীতটা শুনমা। গাইছন উদিত নারায়ণ, লেখিছন জাভেদ আখতার, সঙ্গীত সাজাইছন অন্নু মল্লিক।
1: জি, খড়ে খড়ে ক্যা দেখ রে হো?
2: কমাল হ্যায়, উস চাঁদ কো ঘন্টো দেখতা রহা, উসনে এক বার ভি নি টোকা।
1: তো চাঁদ কো হি দেখে না?
2: মগর ও সাঁস নহি লেতা।

শেষ হল হিন্দি সিনেমা গীত কার্যক্রম খোলা ঝরকা আকাশবাণী সম্বলপুর আরম্ভ করুছু আমার পরবর্তী হিন্দি সিনেমা গীত কার্যক্রম বাতায়ন জয় জগন্নাথ শ্রোতা বন্ধু পরিবেশ সময় মাস সবুকিছি সমর্পিত সেই জগতর নাথ চকা নয়ন নীলাচল ধামর প্রতি ওড়িয়া হৃদয়ের স্পন্দন জগন্নাথঙ্কু শ্রোতাবন্ধু পবিত্র রথযাত্রার আজ পঞ্চম দিন আজ হেরা পঞ্চমী মহাপ্রভু জগন্নাথ বড় ভাই বলভদ্র এবং ভৌণী সুভদ্রা গুণ্ডিচা মন্দিরে আনন্দরে আড়প মন্দিরে বিরাজিত কিন্তু মা মহালক্ষ্মী অত্যন্ত দুঃখিত মা বিরহ দুঃখরে মর্মাহত তাঙ্কর ব্যাকুলতা অবর্ণনীয় বাতায়নর এই প্রথম গীতটি শুণবা মাসুম কথাচিত্রর।

শ্রোতা বন্ধু, প্রভু জগন্নাথ ভাই ভৌণী এবং নিজ ভকতঙ্ক গহণরে এতে মজি যাই থাকে সত্যি যেমি সে মা লক্ষ্মীকে ভুলে যাই থাকে, অণদেখা করতে। সেবক মানে মন্দির দ্বারক বন্ধ করে মিলন আশাই মা লক্ষ্মীকে অপমান বোধ করতে। প্রভুঙ্কর এই লীলা মা অত্যধিক ক্রোধিত করে দেওয়া স্বাভাবিক, তাহসহ তা মানসিক আঘাত থাকে। ভগ্ন হৃদয় মাঙ্কর এই নিষ্ঠুর পরিস্থিতিরে এই কথাকে বা সে সহ্য করতে কিপরি, তাপরে কোণ হল জাঁয়া পূর্ব শুণবা এই গীতটি। কথাচিত্র আশারু কণ্ঠ দিয়েছেন লতা মঙ্গেশকর, মহম্মদ রফি এবং সাথী, গীত আনন্দ বক্সি, সঙ্গীত লক্ষ্মীকান্ত প্যারেলাল।

0: বাঁচালি আর কা পাড়া পাটকিন তার কানে যদি সুরি সুতার রাল নার যে ভল কুকুশনটা ভল আড়পাদনটা বাঁচকুন এবার আরি হ বাঁচালি আর হলে প্রকৃতির মেনালি আর কা যে আ কুকাগি ইচ্ছা আতলি কামাল্লা নিমান হনে মেঞ্চকাচার যে নি নিদির বালদি বুলিকিরি
1: হ্যাঁ নিঘা পছন্দ রাই কামাল্লা বাজকাচার হ্যাঁ বাজান
0: নিমা পছন্দ লাগ কিচা আচ্ছা আচ্ছা হ নিজের পছন্দ লাগকুন আর বেঞ্জর থালি তা ভল দু এন্দ্রি একা ইদাদনটা যুগু যুগু রক অর্তুসি আড়পা ক তার আসার নাম আড়পা পালি নান তার নাম সাঁসার বন চালাবৎ হলে যদি নাম হে নিজের মন পছন্দ মারা চাহলে ভল মাল লাগি এক মাল্লা হলে এরা খাতির কি যে নাম হে পরম্পরানু গুঠি যেতেবেলে কুকায় গুঠিয়ারি পাটিয়ালি আর বেঞ্জিয়ার আর হুব কেন কুকায় গুঠিয়ার মানে আধার অলহালি আর ভি হনে নিমি অলকাজ কার কেন
1: হ্যাঁ অলকাজ কাম
0: হ্যাঁ হলে ইনান নেলা তো এসরা মানে এরা খাতরালি যে কুকিয়া গুঠিয়ার যেতেলে মানে বেঞ্জরাল নার আর হনে মাল্লা অলহুরিন আর অলহা যেন পরম্পরা ওটা রাচা নাম হে আর মুঞ্জরা কেরা দিন কা এপসরা কেরা দিন বত হলে চলে তা যেমন নিম অলহালকার টিকে অলহের অর কা এক কানে অলহালকার যে হুবাকেন হুম কি মেনত

নাম যেন আলোচনা কামালকাত যে এ কুহা সম্প্রদায়ের যেতে প্রকৃতি প্রেমী প্রকৃতি সঙ্গে জড়ার আর আতলনার বলিকি আদগে লাগানতাম যাহা বি সুবিধা অসুবিধা মাঞ্জা হলে প্রকৃতি বন জানাবানার হলে অন্টা কথা যে সামিয়া যেহেতু পরিবর্তন মানতেল মানালি সামিয়া সঙ্গে নিজে ভি পরিবর্তন মানার গে লাগ আ পারম্পরিক চিরাচরিত ঢঙ্গনু নামে যদি উচ্চনা অকনা পিহন উঢ়ন বোধ খালি রহলে দুনিয়াত কেতনি কেতে আগলি বুঙ্গক আর নাম আসানিন রথ কথা মাঞ্জা যে একা পরিবর্তন বন নাম গ্রহণ নানথ আর একা বোধ নামে নিজের পরিচয় দু নিজের সম্প্রদায়গে অন্টা সম্পত্তি দু আজ এতে জিনিস বন নাম ইয়থ হলে যেহেতু নাম সরল বিশ্বাসিত নাম প্রকৃতি বন বিশ্বাস নান্দাত নামে ভিন ভিন প্রকার গে অভাব অসুবিধানু প্রকৃতি বন নাম গুহারি নান্দাত হে মহাপুরু এঙ্গেই না বিপত্তি খাতের কিছি যে এঙ্গান পাণসু আর এঙ্গান ঠিক পাবু এদু যে হু পাবু নো একন নাম গুহারি নান্দাত যে নামে হেড্ডু কা হেক্ষা কা নামে একাবাকেন বি নামে শরীর বর যদি অসুবিধানু খাতরা হেলে আজকে পূজা পাঠ নান্দাত গুনিয়া বয়েদ কামদাত আর ভল মানন কত বুলিকি নাম চিন্তা কামদাত হেলে সামিয়া বাদলারা কেলা দিন নামে যদি কিছু অসুবিধা মাঞ্জা কা কিছু বি যদি নামে সমস্যা নামে পরিবার নু নামে আলার্গি লাগান মাঞ্জা হলে নাম বৈজ্ঞানিক পদ্ধতি নু ভি একানিকি নাম আদান সালখাঙ্গত আ জিনিস পন ভাবনা কথা আন্যায় এর থালে নামে শরীর বোধ নামে সবু কিছি নাম যদি ঠিক আতল দাঁত নাম যদি সুস্থ সবল আতল দাঁত হলে নামে পরিবার ভি ঠিক হিসাবে চালর তেঙ্গনা কথা যে আমি হেক্ষা হেড্ডু যদি ঠিক র হলে নাম কামাণি ধামাণি কামত আর নাম নিজে পৌঁসরত আর নামে হাদ্দু বচ্চরিন পৌঁসত নামে পাড় পাটকিন্তা নামে যাহা সবু রীতি নীতি যাহা সবু বেঞ্জাকা জাতলি জিতে সান কত বারত আর সমাজ নু ঠিক হিসাবু চালরত হলে কিছু যদি অসুবিধা মাঞ্জা হলে নাম যদি আকুন্তা এই বৈজ্ঞানিক যুগকে যাহা পদ্ধতি আতিলি আদান যদি নাম গ্রহণ মা কামত হলে নামা হি অসুবিধা মান আকুন ভিন ভিন চিকিৎসা পদ্ধতি বার্চা দিন তা হেলা একলা হি মা কামনা কথা যেতবেলে বি কিছু অসুবিধা মানালি ডাক্তার আজ্ঞা গারগে চাহানু কানা কথা আর নিজের সমস্যা বন তেঙ্গনা কথা তা ই সবু জিনিস গে সচেতনতা একানে মানত আর নাম আহাঙ্গত আদগে লাগান সরকার ভি ভিন ভিন ব্যবস্থা কামচ কিছি আবন নাম যদি আহত হলে নাম নামাগে লাগান আদান ব্যবহার কামাঙ্গত আউ নিজে ঠিক হিসামো রাঙ্গত।

শুভ সন্ধ্যা শ্রোতা বন্ধু, আপনার প্রিয় কার্যক্রম যুববাণী আপনার স্বাগত জনাওছি। মু আপনার প্রিয় যুবসাথী তনুশ্রী বেহরা। যুবশক্তির চিন্তা, সৃজনশীলতা, জ্ঞান ও প্রেরণাকে নিয়ে আমি পুনি থরে হইছু আপনার সম্মুখে। আসন্তু আজর যুববাণী কার্যক্রম আরম্ভ করিবা ইতিহাস দর্পণর। 1969 মসিহা 20 জুলাইরে আমেরিকার আপেলো 11 অভিযান মাধ্যমে মহাকাশচারী নীল আর্মস্ট্রং চন্দ্রপৃষ্ঠে পাদ রাখিবা প্রথম মানুষ হয়ে ইতিহাস সৃষ্টি করেছিল। 1976 মসিহা 20 জুলাইরে নাসার মানববিহীন মহাকাশযান ভাইকিং 1 সফলতার সহ মঙ্গল গ্রহর পৃষ্ঠভাগে অবতরণ করেছিল। ইহা মঙ্গল গ্রহ অনুসন্ধানের এক ঐতিহাসিক সফলতা থিলা। 1296 মসিহা জুলাই 20 জলালুদ্দিন খিলজিঙ্ক হত্যা পরে আলাউদ্দিন খিলজি নিজকে দিল্লির সুলতান ভাবে ঘোষণা করেছিলেন। 1997 মসিহা 20 জুলাইরে ভারত ও বাংলাদেশ মধ্যে তিস্তা নদীর জলবণ্টন সম্পর্কিত এক ঐতিহাসিক বুঝামণা স্থাপিত হয়েছিল। এবং 1944 মসিহা আজর দিনে জর্মানির একছত্রবাদী শাসক আটলফ হিটলরকু হত্যা করিথিবা উদ্দেশ্যে জর্মান সেনার কিছু অধিকারী বোমা বিস্ফোরণ করেছিল। এহা থিলা ইতিহাস দর্পণরে আজি। শ্রোতাবন্ধু, আজর শব্দমঞ্চ কার্যক্রমে আসন্তু সাক্ষাৎকার শুনিবা কণ্ঠশিল্পী পূজা মুন্ডাঙ্ক সহিত। তাঙ্কু সাক্ষাৎ করিছন্তি সুশ্রী সরিতা প্রিয়দর্শিনী মিশ্র।

0: শ্রোতা বন্ধু, আজিকালি যুগরে ছোট ছুয়া হো কি বুড়া, সমস্তক মনরে অনেক চিন্তা ও বেদনা রয়েছে। সেথিরু মনকু পূর্তি করিবা পাই লোকে বিভিন্ন গীত শুনি থান্তি। গীতগুড়িক আমার মনর ভাবনাকু প্রকাশ করে থাকে। আমার মনর স্থিতি অনুসারে গীতটি শুনিলে মন খুশি হয়ে যায়, সবু দুঃখ ও চিন্তা ভুলি যাও, আমি গীতর তালে তালে হজি যাও। শ্রোতা বন্ধু, আজির পরিবেশ সঙ্গীতময় হওয়া যাচ্ছি, কারণ আম সহিত অছন্তি জনে কণ্ঠশিল্পী। নমস্কার
1: সবু শ্রোতা বন্ধুমাঙ্কু, মো নমস্কার।
0: আপনকু আম কার্যক্রমরে স্বাগত করুছু, নিজর পরিচয় প্রদান করন্তু।
1: মন্না হউছে পূজা মুন্ডা, মুই সমলপুরে রহিছি আর মুই গোটে আকাশবাণীর কণ্ঠশিল্পী। আয়
0: যেহেতু এবে সন্ধ্যার সময় হয়েছি এবং আপনা আম সহিত অছন্তি আউ আপনকর এতে সুন্দর কণ্ঠ অছি, তেবে চালন্তু গোটে ভজনরু কার্যক্রমকু আরম্ভ করিবা।
1: ঘন্ট

0: ছাতি মোর ধক ধক কলারে, ছাতি মোর ধক ধক কলা।
1: বহুত সুন্দর গাইলে, আমো শ্রোতা মানক মনকু নিশ্চয় ছুঁইথিব। আপন যেতেবেলে সঙ্গীতর এই যাত্রাটি আরম্ভ করেছিলে, এমিতি কিছু কোন স্মৃতি রয়েছে যাহা আপন কেবে ভুলি পারিবে নাহি, সে বিষয়ে কুহন্তু।
0: আজ্ঞা আজ্ঞা, ও ভুলা স্মৃতি তো আছে। মু যেতেবেলে পহলা রেডিও পাস করলি, রেডিও পাস কলা পরে তো মানে সবু সিঙ্গর মাঙ্গু সমস্তে জানসন
1: আজ্ঞা।
0: তো পহলা কন্টাক্ট মতে সম্বলপুর মহোৎসব 2016 মিলিথিলা
1: আজ্ঞা।
0: তো সেনু মুই যেতেবেলে পারফর্ম করিগলি, সেতেবেলে কানা হেলা না মুই সে লিরিক্সটা ভুলি গলি, তো সেনু মতে বহু নর্ভস, মানে বহু নর্ভস হয়েগলি, মুই বহু নর্ভস হয়েগলি। আউ তারপরে সেনু লিরিক্সটা ভুলেলা পরে কানা যেনতা করবি তো মানে সে তালে তালে গাইবারকে পড়বা না, বলে মানে সে তালে তালে যেনতা করবি।

7টা বাজি 25 মিনিট শুনবে জিল্লা হালচাল রিলে করে প্রচার করব আকাশবাণী কটক কেন্দ্র। আজ রাতে 7টা বাজি 30 মিনিট শুনবে কৃষি সংসার কার্যক্রম। এতে লাইভ ফোন ইন কার্যক্রম ডায়াল নম্বর কৃষি সংসার শুনবে। আজ রাতে 8টায় শুনবে সংসদ সমীক্ষা রিলে করে প্রচার করব আকাশবাণী দিল্লি কেন্দ্র। রাতে 8টা বাজি 15 মিনিট শুনবে হিন্দি ভক্তি গীতর কার্যক্রম। রাতে 8টা বাজি 30 মিনিট শুনবে শাস্ত্রীয় সঙ্গীতর কার্যক্রমের কণ্ঠ সঙ্গীত শিল্পী হচ্ছেন পণ্ডিত ভীমসেন যোশী।

রাতে 9:15 শুনবে স্পটলাইট রিলে করে প্রচার করব আকাশবাণী দিল্লি কেন্দ্র রাতে 9:30 শুনবে পাবলিক স্পিক রিলে করে প্রচার করব আকাশবাণী দিল্লি কেন্দ্র আজ রাতে 10:00 শুনবে গীতিনাট্য নীল শৈল মূল রচনা সুরেন্দ্র মহান্তি বেতার রূপান্তর নারায়ণ সিং প্রযোজনা ললিত কানন্দ সঙ্গীত চৌধুরী ভারতীকৃষ্ণ রিলে করে প্রচার করব আকাশবাণী কটক কেন্দ্র এথিলা আজি আম কেন্দ্র প্রসারিত হওয়া কতটি কার্যক্রম সম্পর্কিত সূচনা।

শ্রোতামানে শুনুছন্তি ওড়িয়া লঘু সঙ্গীতর কার্যক্রম। কার্যক্রমর শেষরে শুণন্তু এই গীতটি কণ্ঠশিল্পী সুভাষ দাস, গীতরচনা নিজাম এবং সঙ্গীত নির্দেশনা প্রফুল্ল মিত্র।

0: আকাশবাণী সম্বলপুর আমার পরবর্তী কার্যক্রম প্রচার করছি
1: প্রচার করছি কার্যক্রম যুবশক্তি প্রযোজনা বিনয় কুমার সামন্তরায়।

0: ଆକାଶବାଣୀ ସମସ୍ତଙ୍କ ପାଇଁ ସବୁ ସ୍ଥାନରେ ସବୁବେଳେ।
1: আজি তো পার্টি দরকার, প্রথমে চ্যাম্পিয়ন সহ সেলফি উঠাইবা। আইডিয়া, এইটি পার্টি করিবা, চলো পিজ্জা পার্টি। চল তো কার্ড পিনদে।
2: মো কার্ডর ডিটেলস মু নিজে হি ভরিবি। আরবিআই কহে যে নিজর পিন, ওটিপি, সিভিভি কিংবা ইন্টারনেট ব্যাংকিং পাসওয়ার্ড কাহা সহিত শেয়ার করন্তু নাহি। অনলাইন ব্যাংকিং কেবল নিজর কম্পিউটার, মোবাইল এবং সিকিউর নেটওয়ার্ক দ্বারা করন্তু।
1: বাই গার্লস, কোয়ারে যাওছু, শুনি পারলুনি? নো শেয়ারিং।
2: আরবিআই কহে সচেত হুয়ন্তু, সতর্ক রুহন্তু।
3: অধিক সূচনা পাই 1444 শূন্য কো মিসড কল দিয়ন্তু। ভারতীয় রিজার্ভ ব্যাংক দ্বারা জনহিতরে জারি।

চমকিবু নাই গুরি লোডিলি হে বাতর খুসা, চমকিবু নাই গুরি লোডিলি হে বাতর খুসা।

0: এই খোর্ধা ভূঁইকে অক্তিয়ারে আনিবা পাই আফগান সুবেদার দাউদ খান ঠারু মোগল ফৌজদার খানি দৌরান পর্যন্ত দন্তা দন্তা সেনাপতি মানে নয়ন্ত হয়ে পড়িলে।
1: এথিপাই ওড়িশাকে কম মূল্য দেওয়া পড়ি নথিলা মহারাজ, দেড়শ বর্ষর ঊর্ধ্বকাল লড়ি লড়ি এ ওড়িশা ভূঁই শ্মশানরে পরিণত হয়ে গেলানি, গোটাই জাতি আউ কেতে কাল লড়িব?
0: এমিতি ভাঙ্গি পড়িলে চলিবনি ভাই, এ জাতির ললাট পটরে সেইয়া হিঁ লেখা হয়েছে, রক্ত ঢালে এ জাতি তার স্বাধীনতা বজায় রাখিছি, এতবেলে আমি শুই পড়লে চলিবনি ভাই।
1: মহারাজ তাহলে কোন কইবাকু চাহান্তি?
0: ওড়িশা পাই বিপদ এবে দিল্লি যেতে নুহে সেতে মুর্শিদাবাদ, বঙ্গ বিহার ওড়িশা সুবার রাজধানী মসনদ পাই মুর্শিদাবাদরে গৃহযুদ্ধ লাগিগলানি, সুজা খাঁ নিজের জারজ পুত্র তকি খাঁকু কটকর নায়েব নাজিম গাদিরে বসেই নিজে মুর্শিদাবাদ মসনদ অধিকার করেছি।
1: মহারাজ তকি খাঁ এথর উভয় উত্তর ও দক্ষিণ আড়ু একা সাঙ্গে আক্রমণ করিয়া পাই গোটায় সুপরিকল্পিত যোজনা নেই কটকরু বাহারিছে,
0: আমাকে মধ্য ঠিক সেইপরি প্রস্তুত হওয়াকে পড়িব। নায়েব নাজিম তকি খাঁ বুঝিপারিছি জগন্নাথ অপরাজে ওড়িয়া জাতির কেবল ইষ্টদেবতা নুহন্তি, সেই হচ্ছন্তি ওড়িয়া জাতির রাজনৈতিক মুক্তির প্রেরণাময় উৎস, ঐক্যর যোগসূত্র। সেইথিপাই সেইথিপাই খোর্ধা গজপতিঙ্কু তলিতলান্ত করিবা সঙ্গে সঙ্গে জগন্নাথঙ্কু মধ্য নিপাত করিবা পাই সে পণ নেই বাহারিছি।
2: তকি খাঁর সম্মুখীন হওয়া পাই আমি মহারাজঙ্ক আদেশকু অপেক্ষা করিছি।
0: ছত্রদ্বার ঘাটি ঠারে হেব হিন্দু শক্তি ও মোগল শক্তি মধ্যে শেষ লড়ি, তকি খাঁ বুঝিব কূটনীতি নিপুণ কি। ভাই মানে আজ এই পবিত্র পুরুষোত্তম ক্ষেত্রর মাটি ছুঁই ইষ্টদেব জগন্নাথঙ্ক নামরে শপথ করি কুহ, আমার শেষ রক্ত বিন্দু থিবা পর্যন্ত আমি মোগল শক্তি বিরুদ্ধে লড়িব। জয় জগন্নাথ! তেবে যাঁতু পাইক মানুষ মেলি করতু বক্সে
3: ছামু,
0: তুমরি উপরে ভরসা করে এ যুদ্ধ যাত্রা আরম্ভ করেছি, যদি বিজয় হুয়ে সে হেব জগন্নাথঙ্ক বিজয়, আউ যদি পরাজয় হুয়ে সে হেব রামচন্দ্র দেবর শেষ পরাজয়। ওই এবে আসুছি।
4: দেওয়ান মহাশয়
2: বক্সি আপনি,
4: ছত্রদ্বার ঘাটি ঠারে হেব আম ভাগ্যর শেষ নিষ্পত্তি, সিংহাসন পাই বক্সি তার হাতকু দিনে রক্ত রঞ্জিত করিথিলা, আজি জগন্নাথ দ্রোহী হবাকু মধ্যে সে কুণ্ঠাবোধ করিবনি। আসন্তু মহারাজ বুঝিবে কূটনীতি নিপুণ কিয়ে, সে না।

0: এই তুমি কণ কল বক্সি, এই তুমি কণ কল? তকি খাঁ বিরুদ্ধে মু যে বিহ রচনা করেছিল তাকে পণ্ড করেদেল কী কী? বিনা যুদ্ধের ছত্রদ্বার ঘাটি মালুদ ফৌজদার হাতে ছাড়ি দিয়ে আসল কী? এবে পছ আড়ু চিকাকোল ফৌজদার 20,000 লস্কর ধরি মাড়ি আসুচি, এ প্রবল মোগল শক্তি তুমি আপরি রকিপারিব তো কুহ, উত্তর দিও।
1: আগরে চিকাকোল লস্কর, পছরে মালুদ্র লস্কর, ছত্রদ্বার ঘাটি ভিতরে দুই মাড়ার আমি বর্তি থাকু কিপরি?
0: তুমি কোন সব ভুলি গল বক্সি? ঘাটির উত্তর পটে যে কমাণ লা চিলিকা কূলর ঘাটি উপরক উঠিলা বেড়ে মালুদ ফৌজদার লস্কর মানে সেতরে নিপাত হয়ে যাই, ঘাটি পছাড়ে চিলিকা কূলে কূলে পুরো সুসজ্জিত বাণুয়া পাইক মানে লে ছত্রদ্বার ঘাটি মাড়া মালুদ ফৌজদার পক্ষে সম্ভব নথা। কিন্তু কিন্তু এই তুমি কণ কল?
1: আপনার চিন্তা করতু নি ছামু, এই রাজপুর ঠারু আমি অক্লেশরে চিকাকুলর লস্কর মানুষ হটাই দিয়ে পারি।
0: বেশ, তেমনি রোষিকুল্লার উত্তরকূলক ফৌজ পঠ, যাও বিলম্ব করনি, মো গঞ্জাগড় কৃপাসিন্ধু মানসিং পাখ যাচ্ছি।
1: তোমার বিহ রচনা কু বিফল করে দিয়েছি রামচন্দ্র দেব, খোর্ধা রাজ সিংহাসনে বসিবার গৌরব তোমার আর রইবনি, পরাজয়ের গ্লানি নেই তুমি মুন্ড গুঞ্জিবাকু মধ্য স্থান পাইবনি রামচন্দ্র দেব।

0: এই জাতির ললাট পট সহিত তম ভাগ্য টরিত বন্ধা জগন্নাথ, যবন রক্ত বাহুকাণরু যেতে যেতে আক্রমণ হয়েছি, তুমি লাঞ্ছিত ন করিবা পর্যন্ত কাহারি আক্রমণ তৃষ্ণা প্রশমিত হইনি প্রভু। এবে তকিকা মধ্য সেই তৃষ্ণার বশবর্তী হয়ে তম আড়কু হাত বড়াইছি, কে কে আউ তোমাকে রক্ষা করিব জগন্নাথ?
1: মুক্তি তোর মুক্তি, তোর মুক্তি মত রামচন্দ্র দেব মত। আরে কেতে দিন খানা ন খাই জিন্দা রহিবু, এ তো কি খা দেখিব? তোর সে জগন্নাথ মন্দির কু ভাঙ্গি মাটিরে মিশাই দেবি মু, সে কাঠ পিতুড়া গুড়া কু পড়ি জালি পাউঁশ করি দেবি পাউঁশ। তকি খা সহিত টক্কর দবার পরিণতি যে কেতে ভয়ঙ্কর, তোতে মু দেখেই দেবি রামচন্দ্র দেব, তোতে মু জাহানব কু পঠাই দেবি কাফের জাহানব কু।
2: জান রখিলে গোটাই কথা কুহন্তি।
1: কোন কইবাকু চাহ জবরদস্ত খা?
2: রাজা সহিত দুশ্মনী নকরি যদি বিরাদারি করা যাই পারন্তা।
1: জবরদস্ত খা,
2: গুস্তাকি মাফ করিবে হুজুর, তাকত ন খটেই বুদ্ধি খটেই আকবর বাদশাহ দিন দুনিয়ার মালিক হয়ে বসিলে, আউ আপন চাহিলে
1: কোন কইবাকু চাও তুমি?
2: যাহাপনা কিছু দিন হেলা মু লক্ষ্য করি আসুছি, রাজা সাহেব বন্দিশালা ঝরকা পাখে ঠিয়া হই জনানা মহল গোলাপ বগিচা আড়ে উদাস দৃষ্টিরে চাহি রহুচন্তি।
1: আচ্ছা,
2: মনে মনে সে কাহাকু ভালো পাই বসছন্তি বোধে, হুকুম হেলে টিকে কোশিশ করি দেখিবি।
1: হুকুম? হ্যাঁ ঠিক হে, যাও যাও।
3: কে কি রহস্যময়ী ছায়ামূর্তি জননার অন্তে বাসেনি, কে কি এসে?
4: সালাম আলাইকুম, গরিবে নওয়াজ কা মিজাজ কেসা হ্যায়?
3: শুক্রিয়া, তশরিফ ফরমাইয়ে।
4: বাহ বাহ, বহুত কো বহুত কো, এই কেতে দিন ভিতরে হজুর আম ভাষাটা কই শিখিলেনি। সবুদিন ভাবুছি হজুরক সহিত মোলাকাত পাই আসিবি আসিবি বলি, হলে কাম ভিতরে ফুরসত মিলনথিলা। আজি লেকিন হজুরর ফরমাইশ হলা, যাও মিয়া হামারে বিরাদার খুর্দা বাদশাহ সে মিলকর আও। মু কইলি জো হুকুম খোদাবান।
3: মু তো জনে সামান্য কয়েদি, প্রবল প্রতাপী নায়েব নাজিম কো বিরাদারির সৌভাগ্য মোর কাই?
4: হজুর সবুদিনে গোলাপ বগিচা আড়ে চাহি উদাস রহুচন্তি দেখি দিলরে বড় চোট লাগিলা, সেইথিপাই আজি তাকু সাঙ্গেরে নেইকি আসছি। আও বেটি আন্দর আও। ইয়ে হউচন্তি মুর্শিদাবাদ নবাব সুজা খানক বেটি আর নায়েব নাজিম তকি খানক বহেন রেজিয়া। নায়েব নাজিমক ইচ্ছা খোর্ধা আউ কটক ভিতরে বিরাদারি আসু, ওড়িশা সুবারে শান্তি জাহের হো, সেইথিপাই সে আপনকু ভিণেই করিবাকু চাহান্তি। হজুর থরে গর করি দেখন্তু, সানসা নবাব জাদাঙ্ক দোস্তিকা বড়া হাত থরে আড়েই দেলে। মু এবে আসুচি হজুর, আও বেটি।
3: হে জগন্নাথ, মো পছে পতিত হুয়ে প্রভু, হেলে হেলে যবন তুমকু স্পর্শ ন করু।

0: দেই দেইলো আলো দেইলো ধরিছিল দেই
1: ধরি ধরি আরে সে নেউলা ছুয়াটা মরি যিবার যাগুনি হামু চুনা ভাইটা পরা যা তা মা পাখরে তাকু ছাড়ি দেই আসিবু
0: হ্যাঁ লো দেই দুর্ভিক্ষরে মো মা খাইবা কোন পাই রাস্তা কড়রে মতে পকি দেই যাইতলা ক্ষীর টোপে পাই যেতে বলে মো তন্তি শুকি যাওতলা তু মতে চটি ঘর কো আনি কি মো জীবন রাখিছু আউ মু চন্ডাল নেউল ছোটাকু তা মা পাখরু উঠে আনিছি না এলো দেই মু যাউছি তা মা পাখরে তাকু ছাড়ি দেই আসিবি যাউছি দেই দেইলো নেউল ছোটাকু তা মা পাখরে ছাড়ি দেই আসিলি আরে দেই
1: কোন কহুছ
0: তু কইবু পরা
1: কো কথা মু
0: সে রজাঙ্ক কথা তু কহু নছলু ঘোড়া চড়ি আসিলে তোতে পানি মাগিলে সে কোউ রাজ্যর রজা মো
1: সে পরা আম খোর্ধা মূলকর রাজা রামচন্দ্র দেব আরে মু কোন জানিছিলি মোর হোস আসিলা বেড়কু মোগল মানে তাঁকু বাঁধি নেই গলেনি এবে সে কোউঠি আউ কোউ রাজ্যরে

0: আখি খুলবি, দেখ কি আসছে দেখিলু।
1: থাও থাও চকুনে, দেখো না আমি আসিছি বলে জানিলে।
0: ছামু, আকাশে পাঁচ তারা দেখা দেলানি, ঝড় বি থমি আসলে, দিও মানুষ শীঘ্র শীঘ্র নাবরে বিজি করিবাকু হব। ছামু আসুন, ছামু
2: কর্পূর চন্দনের মহা মহা বাস, কেবে কেবে তো এপরি অনুভব করিনথিলি। চারিআড়ে চারিআড়ে ফুল বিঞ্চি হয়ে পড়িছি, এ তো সেবতী দয়না কেতকী ছুরিয়ান। তুমি তুমি আসিছিল দেবতা, তুমি তুমি আসিছিল।